ছাত্রী বিজেতক রথযাত্রা নীতিকান্তিকে শৃঙ্খলিতভাবে করবার লাগি সমীক্ষা করা যাব। ভক্ত মানকর শৃঙ্খলিত দর্শন, পরিমল ব্যবস্থা, ট্রাফিক সুপরিচালনা, সুরক্ষা ব্যবস্থা বাগির বিষয়টি বিস্তৃতভাবে আলোচনা হব। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আজ ব্রহ্মপুর উধনা অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চলাচলকে শুভারম্ভ করবে। ইতার সহিতে পুরী কোরাপুট পুরী এক্সপ্রেস চলাচল শুভারম্ভ হব। পুরী কোরাপুট এক্সপ্রেস ট্রেনকে আজ ময়দানর 12:30 পুরী রেলস্টেশন শুভারম্ভ করা যাবার সহিতে ব্রহ্মপুর উধনা অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনকে উপরবেলার ব্রহ্মপুর রেলস্টেশন শুভারম্ভ করা যাব। আঘন ব্রহ্মপুর উধনা এক্সপ্রেস ট্রেন সপ্তাহ থরে তার উত্তর 3 দিন চালু লা বাকি যাত্রীমান আবশ্যকতাকে নজর রাখিকি রেলবাই তরফ এই ট্রেনকে ফি দিন চলাচল করবার লাগি নিষ্পত্তি নিয়ে যাইছে। সেন্তা পুরী কোরাপুট পুরী এক্সপ্রেস ট্রেন পুরী নু সবু সোমবার গুরুবার শনিবার আউ কোরাপুট নু সবু মঙ্গলবার শুক্রবার আউ রবিবার দিন চালবা। গৃহনির্মাণ নগর উন্নয়ন মন্ত্রী ডক্টর কৃষ্ণচন্দ্র মহাপাত্র আজ আবাসী জরিয়ে 37টা সহরাঞ্চল স্থানীয় সংস্থান মুখ্যমন্ত্রী সহরী বিকাশ যোজনা অধীনটি 34,87,00,000 টাকার 494টা প্রকল্পর শুভারম্ভ করবে। ইথি 31টা পৌরাঞ্চল 36,79,00,000 টাকা খরচাতে তৈরি হইতিবা 344টা প্রকল্পর লোকার্পণ হবা। সেন্তা 19টা পৌরাঞ্চল 37,09,00,000 টাকা খরচাতে তৈরি হবারকে থিবা 150টা নয়া প্রকল্পর শিলান্যাস করা যাবা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী রাজ্যস্তরীয় জয়ন্তী সমারোহ আয়োজ হব। এই অবসরে সকাল বেলা ভুবনেশ্বর সৎসঙ্গ বিহার নথিবা ডক্টর মুখার্জী প্রতিমূর্তি থি মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বাচস্পতি সুরমা পাঢ়ী মাল্যার্পণ করবার কার্যক্রম রয়েছে। তার উত্তর বেলবুড়ে জয়দেব ভবন ঠানে হবারকে আলোচনা চক্র থি সংস্কৃতি মন্ত্রী সূর্যবংশী সুরজকর সহিত বিশিষ্ট ব্যক্তিবিশেষ মানে যোগ দেবার কার্যক্রম রয়েছে। 77 নম্বর বন মহোৎসব সপ্তাহ অবসরে দেবগড় বনখণ্ড তরফ আয়োজিত কার্যক্রমটি গলাকাল উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিডা যোগ দিয়েছেন। মার লাগি গছ গুটে আহ্বান দিয়ে সে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা লাগি গছ যোগাবারটাকে গোটে জন আন্দোলন করবারকে আহ্বান দিয়েছেন। এই অবসরে শ্রীমতী পরিডা গোটে সবুজ রথকে ভিল শুভারম্ভ করে ই রথ জঙ্গল আ পরিবেশ সুরক্ষা বার্তাকে ঘরে ঘরে পৌঁছাবা। বিশ্ব জুনোসিস রোগ নিরাকরণ দিবস আজ পালিত হচ্ছে। পশু চাবার লাগি প্রাকৃতিক উপেথি সংক্রমিত হওয়া রোগকে জুনোসিস রোগ কুহাযাইসি। ভারতীয় ভেষজ গবেষণা পরিষদ ICMR ভারত নু 2030 তক জলাতক রোগকে মূলু সফা করবারকে পরামর্শ দিয়েছে। পানিপাক উত্তর পশ্চিম বঙ্গোপসাগর আও তাকে লাগি করিথিবা উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ সমুদ্র খনিন হইতিবা লঘুচাপ অবপাতটি বদলিছে। বালেশ্বর দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে 50 কিলোমিটর দূরে অবপাত হইছে। চান্দবালির উত্তর পূর্ব নু 60 কিলোমিটর দূরে ইটা কেন্দ্রীভূত হইকি পশ্চিম উত্তর পশ্চিম দিকে যাওছে। ইতার প্রভাবটি দক্ষিণ পশ্চিম মৌসুমী অয়তকা সক্রিয় হবার সহিতে রাজ্যর ভিন ভিন জাগান প্রবল নু অতি প্রবল বর্ষা লাগি রহিছে। আজ বেলবুড়া তক সম্বলপুর বরগড় সুবর্ণপুর নুয়াপড়া বলাঙ্গীর জেলা অতিনু অতি জবর বর্ষাকে নেই ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাক বিজ্ঞান কেন্দ্র তরফ রেড ওয়ার্নিং জারি করা যাইছে। সেন্তা বৌদ্ধ অনুগুল কন্ধমাল জেলার কেতরা জাগান জবর বর্ষাকে নেই কেন্দ্র তরফ সতর্ক সূচনা জারি করা যাইছে। রাজ্যর পাখাপাখি সবু জেলান জবর বর্ষা লাগি সতর্ক সূচনা জারি করা যাইছে। গলা জুন মাস 1 তারিখ নু এপ্তক রাজ্যে 265.5 মিলিমিটর বর্ষা রেকর্ড করা যাইছে, যেটাকি স্বাভাবিক নু 4% অয়তকা আয় বলে পানিপাক বিজ্ঞান কেন্দ্রর নির্দেশিকা ডক্টর মনোরমা মহান্তি কহিছন। লগাত বর্ষা লাগি সম্বলপুর সহরর ভিন ভিন জাগান রাস্তা উপরে পাইন যাওথবার বেলে ঘরমানকু পাইন পশিছে। আইজবিল বর্ষাকে নজরথি রখিকি সম্বলপুর মহানগর নিগম আউ ধনকোড়া ব্লকর সবু বিদ্যালয়মানকু বন্ধ রখাযিবা বলে জিল্লাপাল সিদ্ধেশ্বর বলিরাম বন্দর সূচনা দেইছন। এছিল আঞ্চলিক খবর ইন শেষ হলা। আরবেলর আঞ্চলিক খবর শুনিপারবে রাতে 7:02 জুহার।

0: মাইল্ড ফ্যাটি লিভার বি হয়ে বা অ্যাডভান্স ফ্যাটি লিভার বি কুহযায় যে সিভিয়ার ফ্যাটি লিভার বি হুয়ে সেটা আপনার রোগ হিসাবে হুয়ে যেমতি কি যদি আমি কহিবা মহিলা মানকর যে পিসিওডি অছি বা থাইরয়েড প্রবলেম অছি যা ফাইব্রয়েড হচ্ছে এন্ডোমেট্রিওসিস হচ্ছে এই প্রকার যে ফিমেল ডিজিজ আমি যেটা কুছে বা স্ত্রী রোগ যেটা কুছে সেইটা হি আমার তা সহিত মানে এই রোগ সহিত আমি সবুবেলে দেখিবা যে ফ্যাটি লিভার হচ্ছে এই ফ্যাটি লিভরটা সবুবেলে আমি পাইনে যেতবে আমি গোটে চেকআপ পাই যাচ্ছে যেতবে আমার সোনোগ্রাফি হচ্ছে আল্ট্রাসাউন্ড করা যাচ্ছে সেতবে এটা ধরা যায় লিভর রোগগ্রস্ত হলে লক্ষণ গুড়িক দেখা যায় যেমতি কি প্রথম হলে আপনার ভমিটিং হয়েপরে বা জন্ডিস বি হয়েপরে শরীরর বিভিন্ন অঙ্গ সংক্রমিত হয়ে থাকে যে প্রকার কি মলমূত্র জায়গাটা যে অঙ্গরে পরিস্রা হুয়ে বা যা মল যায় সেইটা সংক্রমিত হয়ে থাকে এই সব লক্ষণগুলা দেখি আমি কহিপারিবা যে লিভরটা রোগগ্রস্ত হয়েছে ফ্যাটি লিভর পাই আমি মোস্টলি আমি মেডিসিন কহুনে আমি তাঁকু লাইফস্টাইল চেঞ্জেস পাই অ্যাডভাইস করুছে সজেসন দোছে কি আপনার যদি 5-10% বি যদি ওয়েট লস হচ্ছে ফ্যাটি লিভর যে লিভরটা রোগগ্রস্ত হয়েছে সেটা কমি যাইপারে যেমতি কি আপনার যোগা কলে খাইবা পরে যে 20 মিনিট আপনার ওয়াকিং করবে চলাচলি করবে খাইবার যেতবে প্রসেস ফুড জঙ্ক ফুডটা আভয়েড করবে অ্যালকোহল ইনটেকটা করবে স্মোকিংটা করবে আপনার আমার ফ্যাটি লিভরটা হচ্ছে সেই সব জিনিস যেতবে আমি আভয়েড করুছে তো মেডিসিন সেতবে আমি ওষুধ সেতবে দরকার পড়ুনি আমার নর্মাল লাইফস্টাইল হ্যাবিট চেঞ্জরে বি ফ্যাটি লিভরটা কমি যাইপার
1: ଶୁଣିଲେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସୂଚନାରେ ଫ୍ୟାଟି ଲିଭରର କାରଣ ଲକ୍ଷଣ ଚିକିତ୍ସା ବିଷୟରେ ଆଲୋଚନା କଲେ ଡାକ୍ତର ଦିବ୍ୟାଜ୍ୟୋତି ରାଉତ ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର ବର୍ତ୍ତମାନ ସମୟ 7:15 ହେବାକୁ ଯାଉଛି ଶୁଣନ୍ତୁ ଓଡ଼ିଆରେ ସମ୍ବାଦ ରିଲେ କରି ପ୍ରଚାର କରୁଛୁ ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ

0: বুনবার পরের দিনও ব্যবহার করুন। সূর্যমুখী ফসল থি মঞ্জি বুনবার সময়াথি, ফুল ধরবার সময়াথি আর দানা ধরবার সময়াথি পায়েন মড়াবার কথা। ফসলর সুরক্ষা, পতরকটা পোকর দমন লাগি ফি একরকে 400 ml ক্লোরোপাইরিফস আর ঝিন্টিকা মানকর দমন লাগি গলে ব্যবহার করুন। শোষক কীট, সূর্যমুখী ফসল থি পতর ডিয়া ধলা মাছি উকনিয়া পোক ইতার দমন করবার লাগি 1 kg বিহনকে 5 gram হিসাবে ইবিডা ক্লোপ্রিট 70% WS মিশাইকি বিহন বিশোধন করু। তার উত্তরু যদি শোষক কীট দেখা যাচ্ছে বয়লে থাইওমেথোক্সাম 25% WG 50 gram কি এসিটামিপ্রিড 20 SP 50 gram কি ডাইনাইট্রোফিউরান 20% SG 75 gram কি ফ্লোনিকামাইড 50% WG 75 gram ফি একরকে দৌন। পতরক্ষিয়া পোক, কালিমুড়ি হল কি ভালু পোক হল কি অর্ধকুণ্ডলী পোক হল ইতার দমন করবার লাগি ফি একরকে 200 ml লাম্বা ডাসা ইহালোথ্রিন 5% EC নাহলে 400 ml সাইপরমেথ্রিন 5% সহেতে ক্লোরোপাইরিফস 5% EC নাহলে 400 ml ফিপ্রোনিল 5% SC ঝিটুন। ফুলবিন্ধা পোক, ফুলবিন্ধা পোক হলে এটা পাকল ফুলর মঞ্জি মানে খাই পকাশন, তো এই ফুলবিন্ধা পোকর দমন লাগি বিটি দ্রবণকে ফি একরকে 800 gram নাহলে 250 শুক সমতুল হেলিকোভরপা NPV নাহলে 400 ml সাইফরমেথ্রিন 5% সহেতে ক্লোরোপাইরিফস 5% EC পতরথি ঝিটুন। সেন্তা সূর্যমুখী ফসল থি পতরপুড়া রোগ নু বঞ্চবার লাগি বিহনকে বিশোধন করিকি বুনুন। এটা মুখিয়া জমিথি দেখলে ফি লিটর পাইন থি 2 gram হিসাবে মাঙ্কোজেব সহেতে কার্বেন্ডাইজিম 15 দিন অন্তরথি 2-3 থর কি কপর অক্সিক্লোরাইড 3 gram ফি লিটর পাইন থি মিশাইকি ঝিটুন। ধ্যান দেবার কথা যে সূর্যমুখী ফসল থি ফুল কর ধরবার দিন ঠানু মঞ্জি ধরবার সময়াথি পায়েনর অভাব রহলে, সার আর অনুসারর অভাব হলে কি পরাগ সঙ্গম থি বাধা হলে বীজা মানে পোলা হয়ে যাইসি ফম্পা হয়ে যাইসি, তো হেতির লাগি থি ধ্যান দেবার কথা। আর পরাগ সঙ্গম থি সাহাজ করবার লাগি সূর্যমুখী ক্ষেত পাখে মহু বাকস রখুন।
1: শুনিলে চাষর হাল, আকাশবাণী সম্বলপুর। বর্তমান শুণন্তু পরিবেশ সূচনায় জলবায়ু পরিবর্তন ও পক্ষীকূল বিষয়ে আলোচনা করুচন্তি ডক্টর সমাপিকা দাস।
2: ପରିବେଶ ସନ୍ତୁଳନ ରକ୍ଷା କରିବା ପାଇଁ ଜୀବଜନ୍ତୁ ଏବଂ ପକ୍ଷୀମାନଙ୍କର ଭୂମିକା ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ। ଆମ ଓଡ଼ିଶାର ଚିଲିକା ହ୍ରଦକୁ ଲାଗୁନ କୁହାଯାଏ। ପ୍ରତିବର୍ଷ ହଜାର ହଜାର କିଲୋମିଟର ଅତିକ୍ରମ କରି ଲକ୍ଷ ଲକ୍ଷ ବନ୍ୟପକ୍ଷୀ ଶୀତ ଋତୁ ଆରମ୍ଭରେ ହିମାଳୟ ପାର୍ବତ୍ୟମାଳା, ଉତ୍ତର ୟୁରେସିଆ, କାସ୍ପିଆନ୍ ଅଞ୍ଚଳ, ସାଇବେରିଆ, କାଜାକିସ୍ତାନ, କୈଳାସ ହ୍ରଦ, ରୁଷର ଗ୍ରାମାଞ୍ଚଳରୁ ଶୀତ ଋତୁ ଆରମ୍ଭରେ ଚିଲିକାରେ ପହଞ୍ଚିଥାନ୍ତି। ଚିଲିକାରେ ପକ୍ଷୀମାନଙ୍କ ପାଇଁ ଅନୁକୂଳ ତଥା ଯଥେଷ୍ଟ ଖାଦ୍ୟର ସୁବିଧା ଥିବାରୁ ପ୍ରତିବର୍ଷ ଶତାଧିକ ପକ୍ଷୀମାନଙ୍କର ସମାଗମ ହୋଇଥାଏ। ଚିଲିକାଠାରୁ ବିଶାଳ ପକ୍ଷୀ ଆଶ୍ରୟସ୍ଥଳ ଭାବେ କର୍ଣ୍ଣାଟକ ରାଜ୍ୟର କାବେରୀ ନଦୀର ରଙ୍ଗନାଥ ଖୁବ୍ ପ୍ରସିଦ୍ଧ। ଏଠାକୁ ବିଶ୍ୱର ସବୁଠାରୁ ଅଧିକ ବିଦେଶାଗତ ପକ୍ଷୀ ପ୍ରତିବର୍ଷ ଆସିଥାନ୍ତି। ସେହିଭଳି ଟେକ୍ସାସ ସହରକୁ ସବୁଠାରୁ ବେଶୀ ବିଦେଶାଗତ ପକ୍ଷୀ ଆସିଥାନ୍ତି। ଆଲାସ୍କାକୁ ବିଦେଶାଗତ ପକ୍ଷୀମାନଙ୍କର ଅଫିସ୍ ବୋଲି କୁହାଯାଏ। ଆଶ୍ଚର୍ଯ୍ୟର କଥା ହେଉଛି ଆର୍କଟିକ୍ ଟର୍ନ ପକ୍ଷୀ ବିଶ୍ୱରେ ସର୍ବାଧିକ ଦୂରତା ଗ୍ରୀନଲାଣ୍ଡରୁ ଆଣ୍ଟାର୍କଟିକାର ୱେଡିଲ୍ ସି ଅର୍ଥାତ୍ ସାଉଥ୍ ପୋଲ୍ଠୁ ନର୍ଥ ପୋଲ୍ ଅର୍ଥାତ୍ ବ୍ରିଡିଂ ଗ୍ରାଉଣ୍ଡରୁ ଫିଡିଂ ଗ୍ରାଉଣ୍ଡକୁ ଯାତ୍ରା କରିଥାନ୍ତି। ଏହାର ଦୂରତ୍ୱ 90,000 kilometers ଦୂରତା। ଆଲପାଇନ୍ ସୁଇଟ୍ ପକ୍ଷୀଟି କୌଣସି ସ୍ଥାନରେ ବିଶ୍ରାମ ନ ନେଇ 6 months ପର୍ଯ୍ୟନ୍ତ ଉଡ଼ିପାରେ। ଏହାକୁ ଡେଣା ପକ୍ଷୀ କୁହାଯାଏ। ହଂସରାଳିମାନେ ଆକାଶମାର୍ଗରେ 8,000 miles ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମର ଜେଟ୍ ବିମାନ ପରି ବହୁତ ଉର୍ଦ୍ଧ୍ୱକୁ ଉଡ଼ିପାରନ୍ତି। ରେନ୍ ବୋଲି ପକ୍ଷୀଟିଏ ତାର ଛୋଟିଆ ଥଣ୍ଟରେ 700 ପ୍ରକାର ଗୀତର ସୁର ପ୍ରକାଶ କରିଥାଏ, ତେଣୁ ତାକୁ ଗାୟକ ପକ୍ଷୀ ମଧ୍ୟ କୁହାଯାଏ। ଗାଲାପୋଗାସ୍ ଥିବା କୁନି ପକ୍ଷୀ ଯାହାକୁ ଫିଞ୍ଚେସ୍ କୁହାଯାଏ, ଏହି ପକ୍ଷୀଟି ଡାର୍ୱିନ୍ଙ୍କ ଥିଓରି ପାଇଁ ଜୀବନର ଗହନ କଥା ଶିଖାଇଦେଲା। ବୈଜ୍ଞାନିକମାନଙ୍କର ତଥ୍ୟ ଅନୁସାରେ ପକ୍ଷୀମାନଙ୍କର ଉଦ୍ଭବ କାଳ 160 years ହୋଇଥିବା ବେଳେ ମାନବ ଜାତିର ଉଦ୍ଭାବନ 7 new years। ଅଳ୍ପକେ କହିଲେ ପକ୍ଷୀମାନେ ବିଶ୍ୱ ପ୍ରକୃତିର

শ্রোতা বন্ধু, বর্তমান বন মহোৎসব সপ্তাহ চালিছে। বন মহোৎসব হেউছি বৃক্ষরোপণ এবং সবুজিমা বৃদ্ধির এক মহান অভিযান। প্রতিবর্ষ জুলাই মাস প্রথম সপ্তাহে অর্থাৎ জুলাই এক তারিখর সাত তারিখ পর্যন্ত এহা পালন করা যায়। আমি সমস্তে জানু, গছ আমার জীবন, বৃক্ষ আমাকে প্রাণবায়ু দিয়ে, ফলমূল দিয়ে এবং পরিবেশকে সুস্থ রাখে। এই সপ্তাহে আমি কেবল গছ লগাইবা নুহে, বরং তাকে নিজ সন্তান পরি পালন করিবার শপথ নেওয়া। এই সুচিন্তা সহিত শুনিবা এয়ারলিফ্ট কথাচিত্রর অঙ্কিত তিওয়ারি এবং অরিজিৎ সিং কণ্ঠে এই গীতটি। গীত রচনা কুমার, সঙ্গীত নির্দেশনা অঙ্কিত তিওয়ারি।

এথরে শুনুন যাযাবর সিনেমা থুই গীত। কণ্ঠ দিয়েছেন অক্ষয় মহান্তি ও তৃপ্তি দাস। গীত রচনা ও সঙ্গীত নির্দেশনা অক্ষয় মহান্তি।

গৃহলক্ষ্মী এই সিনেমাতো দেওয়াশিষ আর স্বাগতিকাঙ্কর কণ্ঠতি শুনুনি গীত গীত রচনা আর সঙ্গীত নির্দেশনা প্রফুল্ল কর।

0: এদার পরে কণ্ঠশিল্পী তুলসী কুমার আর অরিজিৎ সিং, সঙ্গে দিয়েছেন জিত গাঙ্গুলি, গীত লিখেছেন ইরশাদ কামিল।
1: শুনন্তু এক বিশেষ সূচনা, আকাশবাণী সম্বলপুর কেন্দ্রের আবশ্যক থিবা কিষান উপভাষায় কার্যক্রম উপস্থাপনা পাই আগ্রহী যুবক যুবতীঙ্ক ঠারু দরখাস্ত আহ্বান করা যাওছি। এথিপাই যোগ্যতা হেলা কিষান সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থিবা আবশ্যক, কিষান উপভাষায় পরিষ্কারভাবে শুদ্ধ উচ্চারণ করে পারুথিবে, প্রার্থী বা প্রার্থিনীক শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তদূর্ধ্ব হইথিবা আবশ্যক, প্রার্থী বা প্রার্থিনীক কণ্ঠস্বর বেতার উপযোগী হইথিব, প্রার্থী অবা প্রার্থিনীক বয়স জুন মাস 16 তারিখ 2026 সুদ্ধা 20-50 বর্ষ মধ্যে হইথিবা আবশ্যক, কম্পিউটর সম্পর্কিত ব্যবহারিক জ্ঞান রকিথিবে, সম্বলপুর মহানগর নিগম অঞ্চলর সীমা ভিতরে বসবাস করুথিবে, আগ্রহী প্রার্থী বা প্রার্থিনী সাদা কাগজের নিজের নাম, ঠিকনা, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জাতি, ফোন নম্বর অবা মোবাইল নম্বর এবং আধার নম্বর আদি বিবরণী দিয়ে ইমেল আইডি sambalpur.co@gmail.com রে আবেদন করে পারিবে কিংবা ডাক যোগে পঠাই পারিবে। আবেদন পত্র সহিত গোটিয়ে পাসপোর্ট সাইজর রঙ্গিন ফটো সংযুক্ত করে বয়স তথা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পাই উপযুক্ত প্রমাণপত্রর ফটোকপি সংযুক্ত করিবে। নির্ধারিত ফি বাবদকু প্রার্থী বা প্রার্থিনীকু 225 টঙ্কা এবং শতকড়া 18% জিএসটি সহ মোট 266 টঙ্কা কেবল এনইএফটি অবা অনলাইন ব্যাঙ্কিং যোগে প্রসার ভারতী একাউন্ট নম্বর 1086170525 আইএফএসি কোড SBIN 00005 রে জমা করিবে। একাউন্ট নম্বরটি পুনি থরে কই রাখুছু 1086170525 আইএফএসি কোড SBIN 00005। আবেদন পত্রে ট্রানজাকশন নম্বর ও তারিখ দর্শাইবে। ডিমান্ড ড্রাফ্ট নগদ কিংবা অন্য কোণসি আকাররে ফি গ্রহণীয় নুহে। আবেদন করিবার ঠিকনা হেলা কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর 7680001। আবেদন করিবার শেষ তারিখ 15 জুলাই 2026। মনে রখিবে এয়া সম্পূর্ণ সাময়িক কার্য, স্থায়ী নিযুক্তি নুহে। লিখিত পরীক্ষা, কণ্ঠ পরীক্ষা ও সাক্ষাৎকারে কৃতকার্য হইতিবা প্রার্থী বা প্রার্থিনীকু আকাশবাণীর আবশ্যকতা অনুযায়ী

চমকিব নাই গোরে লোডিলি হে বাতর খোসা, চমকিব নাই গোরে লোডিলি হে বাতর খোসা।

শ্রোতা বন্ধু, ফি বছর আমার দেশে বজ্রপাত থি কেতনি কেত লোকঙ্কর মরণ হইথিসি। ই বজ্রপাত নু বঞ্চবার লাগি হেলে কেতটা কথাকে আমকে ধ্যান দেবারটা জরুরি আয়। বজ্রপাত নু ঘরকে বঞ্চাবার লাগি ঘরে বজ্রপাত প্রতিরোধক কন্ডাক্টর লগাউন। ঘড়ঘদি শব্দ শুনুন সারে খোলা জায়গা ছাড়ি করি পাশে থিবার কেহনি ভিল পক্কা ঘরকে যিবার উচিত আয়। মোটা চাদর থিবার কার বস গাড়ি ভিল নিরাপদায়। আগে আহরি কথা হেমা। কার্যক্রমর পহেলা গীতটা শুনুন সিনেমা 1947 আর্থ। কণ্ঠ দিয়েছেন সুখবিন্দর সিং আর সাথী। গীত লিখেছেন জাভেদ অখতার। সঙ্গীত এ আর রহমান।

ডোহা ধাতুর জিনিস নাই ধরুন ঘড়ঘড়ি সামিয়াথি সাইকেল নাই চলাউন কি খোলা জাগানে গাড়ি থি নাই বসুন এন্তা কিছু ছোটমোট কথাকে মানলে বজ্রপাত নু আমি মানে রক্ষা পাই পারবা কার্যক্রম থি ইহাদে সিনেমা জানুয়ার এই গীতটা আনন্দ মিলিনকর সঙ্গীত নির্দেশনা নু গাইছন অলকা একনিক মনোহর উদাস আর সাথী গীত লিখিছন সমীর।

শ্রোতা বন্ধু, আম শরীর গোটিয়ে মেসিন কহিলে ভুল হেবনি। কারণ যেকোনসি মেসিন হলে বি যেমিতি টিকিয়ে অসাবধানতার কারণরো খারাপ হয়ে যায়, সেমিতি আম শরীর মধ্যে অনেক কারণরো কেবে কেবে রোগগ্রস্ত হয়ে যাই থাকে। রোগ জীবাণুগুড়িক আম শরীরক আক্রমণ করা যেমিতি চাই বসি থাকে, তেণু সেমানকঠারু নিজকে রক্ষা করা হলে সবু দিগর আমাকে সতর্ক রহবাকু পড়িব এবং সচেতন হওয়া পড়িব। এ সম্পর্কের আগকু কথা হওয়া কার্যক্রমের প্রথম গীতটি আকশন রিপ্লাই কথাচিত্রর, কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল, গীতরচনা ইরশাদ কামিল, সঙ্গীত নির্দেশনা প্রীতম।

0: তুমি তারা ফুল কবরীরে খসিছি, কাহারু তো শোভা নেই জন আজি উইছি, চুনি চুনি তারা ফুল কবরীরে
1: খসিছি। এইটি শেষ হেলা সুগম সঙ্গীতর কার্যক্রম। কণ্ঠশিল্পী থিলে শুভেন্দু কুমার পাঢ়ী এবং স্মিতা ত্রিপাঠী। গীত রচনা করেছিলে হরিহর সেঠী। সঙ্গীত সংযোজনা জি নারায়ণ রাও। আকাশবাণী সম্বলপুর আরম্ভ করছু ঘর সংসার কার্যক্রম।

0: 257 আইএফএসি কোড SBIN 00000059 আবেদনপত্রে ট্রানজাকশন নম্বর ও তারিখ দর্শাইবে। ডিমান্ড ড্রাফ্ট নগদ কিংবা অন্য কোণসি আকারে ফি গ্রহণীয় নুহে। আবেদন করিবার ঠিকনা হেলা কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর 768001। আবেদন করিবার শেষ তারিখ 15 জুলাই 2024। মনে রাখিবে এয়া সম্পূর্ণ সাময়িক কার্য স্থায়ী নিযুক্তি নুহে। লিখিত পরীক্ষা কণ্ঠ পরীক্ষা ও সাক্ষাৎকারে কৃতকার্য হইতিবা প্রার্থী বা প্রার্থিনীকু আকাশবাণীর আবশ্যকতা অনুযায়ী কার্যক্রম উপস্থাপনার সুযোগ দিয়াযিব। সবিশেষ বিবরণী পাই কেন্দ্রর টেলিফোন নম্বর 0663-2410-961 রে যোগাযোগ করিপারিবে। টেলিফোন নম্বরটি পুনিথরে কহি রাখুছু 0663-2410-961। সূচনাটি এতিকরি শেষ হেলা।
1: পরবর্তী গীতটির কথাচিত্র চাঁদনী। পরবর্তী গীতটির কথাচিত্র খামোশি দ মিউজিকাল কণ্ঠদান করেছেন্তি হরিহরণ এবং অলকা একনিক, গীতিকার মজরু সুলতানপুরী, সঙ্গীত যতীন ললিত।
2: মামা বাবা কা ও নামুমকিন সপনা জো সচ হুয়া হ্যায়, मैं उनकी दिल की धड़कन हूँ जिसे वो सुन नहीं सकते। मैं उनकी पहचान हूँ, उनकी आवाज़ हूँ। हमारी छोटी सी दुनिया है सिर्फ तीनों की, लेकिन मैं आसमान को छूना चाहती हूँ, गाना चाहती हूँ। आवाज़ और खामोशी टकराते गए, फिर भी सपने जिंदा हैं, है ना ये नामुमकिन सपना। लेकिन वो जिंदगी ही क्या जिसमें कोई नामुमकिन सपना ना हो।

শ্রোতা বন্ধু, অনির্বাহ্য কারণবশত আপন আমার কার্যক্রম তিনটা তিরিশ রু চারিটা পর্যন্ত কেবল এফএম মহানদী নিউজ অন এআইআর আপ্রে শুনিপারে, মিডিয়ম ওয়েভে উপলব্ধ হব না।

হজুরে এই অষ্ট প্রমোদাঙ্কর আগরে দিনে কৃষ্ণ কহিলে কুহে ভক্তি হচ্ছে তেড়ে ন প্রকার কৌছন্তি আমার তেড়ে মাধমা বিশ্র কোন বলে লিখিলে আজ্ঞা ন প্রকার যে ভক্তি রয়েছে ন প্রকার ভক্তি নবধা ভক্তি কহে শ্রবণ কীর্তন বিষ্ণু শরণ পাদ সেবন অর্চনম বন্দন দাস সখ্য আত্মা নিবেদন কৃষ্ণ কহিলে সখী এই যে ন প্রকার ভক্তি রয়েছে এই সংসারে যেপরি জন মো ভক্ত অঠার মু দ্বিতীয় কাহু দেখু না তে সে ভক্ত জনক কি হলে তার কথা যদি রাত্র বা দিবসরে মোর মনে পড়ে যায় মু তেণে বিশ্বর হয়ে যায় দাস বাবু এইঠার কৌছন্তি আমার কৃষ্ণ প্রসাদ বসু কামুদা রাগ কু দেখি ভিস।

অষ্টপাত বংশীক মন ব্যাক যেতবেলে সে মায়াময় কৃষ্ণ আজ্ঞা ফলকু কাটু কাটু আজ্ঞা তা অঙ্গুষ্ঠা কটিগলা দর দরক রুধির বহবার অষ্টপাট বংশী দেখি আজ্ঞা ব্যাকুিত হলে সে কলে কোণ সে ক্ষত স্থানরে আজ্ঞা বনষধি দেওয়া কি কে বনষধি শিলার বাটিলা তো কি আজ্ঞা সে ক্ষত স্থান বাঁধি দেওয়া কি আজ্ঞা দর্ণ পোষণ খোঁজা এ পেটিকা।

0: শ্রোতা বন্ধু, এবে আমি দেখুছে জনসংখ্যার দ্রুত অভিবৃদ্ধি। এই জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা এবে ভারি জটিল হবার লাগিছি। তেণু এ দিগরে সচেতন রহিবার আবশ্যকতা রয়েছে। আউ এথিপাই যুববর্গ গুরুদায়িত্ব নেবা নিহাতি আবশ্যক। উপযুক্ত শিক্ষা মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধিকে কমাইবাকু হেব। যেপরি খাদ্য বাসগৃহ সংকট দেখা নদেব সে দিগরে কার্য করিবাকু পড়িব। ভারত সরকারঙ্ক বিভিন্ন যোজনার সুফল পাই অন্যমানকু এথিরে সামিল করিবাকু হেব। তেবে জনসংখ্যা বৃদ্ধি হেলে কি সমস্যা উপুজে, নিরন্তর বিকাশ ক্ষেত্রে এহার কি প্রভাব পড়ে, কেউ কেউ সামাজিক সমস্যা পরিলক্ষিত হুয়ে, এমিতি কিছু প্রসঙ্গ উপরে আধারিত আজির আলোচ্য বিষয় জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা যুবপিঢ়ীঙ্ক পাই আহ্বান। এ সম্পর্কে আলোচনা করুছন্তি শিক্ষাবিদ ডক্টর দুর্গাপ্রসাদ মিশ্র।
1: আজি আমি এক এপরি বিষয় উপরে আলোচনা করা যাচ্ছু যাহা কেবল ভারতের নুহে সমগ্র বিশ্বর বর্তমান ও ভবিষ্যৎ সহ নিবিড় ভাবে জড়িত। বিষয়টি হেউছি জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা যুবপিঢ়ীঙ্ক পাই আহ্বান। প্রতিবর্ষ জুলাই 11 তারিখে সমগ্র বিশ্বরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা যায়। 1987 মসিহারে বিশ্বর জনসংখ্যা 5 বিলিয়ন ডলার অতিক্রম করিয়া পরে এহা গুরুত্বকে অনুভব করি 1999 মসিহারে জাতিসংঘ এই দিবস পালনর ঘোষণা করিছিলা। এই দিবসর উদ্দেশ্য কেবল জনসংখ্যা গণনা নুহে বরং পরিবার নিয়োজন, মাতৃ ও শিশু স্বাস্থ্য, লিঙ্গ সমানতা, মানব অধিকার ও টিকা ও বিকাশ প্রতি সমাজকে সচেতন করিবা। কুহা যায় জনসংখ্যা হেউছি দেশর সবুঠারু বড় সম্পদ। এই কথাটি সম্পূর্ণ সত্য, কিন্তু যেতেবেলে জনসংখ্যার বৃদ্ধি শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, পানি, জমি, পরিবেশ ও নিযুক্তি সুযোগর ক্ষমতাকে অতিক্রম করে, সেতেবেলে সেই জনসংখ্যা বিকাশর শক্তি নুহে বরং চ্যালেঞ্জরে পরিণত হুয়ে। 2025 মসিহারে জাতিসংঘ পাঞ্চি ইউএনএফপিএ র সবিশেষ তথ্য অনুযায়ী ভারতর জনসংখ্যা প্রায় 146.39 কোটি, যাহা বিশ্বরে সর্বাধিক। কিন্তু এই রিপোর্ট এক আশাব্যঞ্জক সন্দেশ মধ্য দেই যাইছি। ভারতর মোট প্রযোজন হার বর্তমান 1.9, যাহা প্রতিস্থাপন স্তর 2.1 থারু কম। অর্থাৎ ভারত ধীরে ধীরে জনসংখ্যা স্থিরতা দিগকু অগ্রসর হেউছি। তথাপি এতে বিশাল জনসংখ্যা পাই গুণাত্মক শিক্ষা, উত্তম স্বাস্থ্য সেবা, পর্যাপ্ত নিযুক্তি, পরিবেশ সুরক্ষা, সমান সুযোগ সৃষ্টি করিবা আজি মধ্য এক বড় জাতীয় আহ্বান। শ্রোতা বন্ধু, জনসংখ্যা বৃদ্ধি পছরে অনেক কারণ রয়েছে, যেমিতিকি জন্মহার অধিক হেবা, স্বাস্থ্য সেবার উন্নতি ফলরে মৃত্যু হার কমিবা, পরিবার নিয়োজন সম্পর্কের সচেতনতার অভাব, কম বয়সের বিবাহ, অশিক্ষা, দারিদ্র ও কেতেক সামাজিক ধারণা এহার প্রমুখ কারণ। এহার প্রভাব আজি আমি প্রতিদিন অনুভব করুছু। সহর গুড়িকরে অসহ্য যাতায়াত জনিত সমস্যা, বেরোজগারি, ঘরর অভাব, পানীয় জল সংকট, চাষ জমি কমিবা, জঙ্গল ধ্বংস, বায়ু ও জল প্রদূষণ, জলবায়ু পরিবর্তন, এসব এর প্রত্যক্ষ পরিণাম। ওড়িশার মধ্যে ভুবনেশ্বর, কটক, রাউরকেলা, ব্রহ্মপুর পরি শহর গুলিকরে দ্রুত শহরীকরণ ফলরে যাতায়াত, বর্জ্য পরিচালনা, পানীয় জল, পরিবেশ সম্বন্ধীয় সমস্যা বড়ি চালিছে। এই পরিস্থিতিরে সবুঠারু বড় প্রশ্ন হেউছি আমার যুবপিঢ়ি কেউঁ ঠিটিয়া হইছি। বাস্তবরে ভারতর সবুঠারু বড় শক্তি হেউছি তাহার যুবশক্তি। আজি প্রায় 38.2 কোটি, অর্থাৎ 10-24 বর্ষ বয়সর প্রায় 382 নিযুত

0: আকাশবাণী সম্বলপুর আঞ্চলিক খবর পড়ুছন ভারত গৌরব দাস। জুহার। পহেলা মুখ্যা খবর। মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্কর বিশ্বপ্রসিদ্ধ পুরী রথযাত্রা পরিচালনা আউ প্রস্তুতি সমীক্ষা কলে মুখ্যমন্ত্রী। রথযাত্রা বেলকে 300 অয়েকা খাস ট্রেন চলাচল বাবদে সূচনা দেলে কেন্দ্র রেলমন্ত্রী। পুরী কোরাপুট পুরী এক্সপ্রেস ট্রেন চলাচলর হল শুভারম্ভ। উত্তর ওড়িশা লাগি আউ গোটে নয়া ট্রেনর ঘোষণা কলে রেলমন্ত্রী। সারা রাইজে মুখ্যমন্ত্রী সহরী বিকাশ যোজনা অধীনটি 494টা বিকাশমূলক প্রকল্পর হল শুভারম্ভ। আর হীরাকুদ জলভণ্ডার নু আইবা 9 তারিখ ছড়া যা ই বছর পহেলা বহেড় পায়ন। এথর পুরা খবর। বিশ্বপ্রসিদ্ধ পুরী রথযাত্রার সুপরিচালনা লাগি হইতিবা বৈঠকটি মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি অধিকারী আউ কর্মচারীমানকর ভিতরে সঠিক তালমেল রখবার বাবদে জোর দিয়েছেন। পুরী টাউন হলঠানে হইতিবা বৈঠকটি মুখ্যমন্ত্রী নির্ভুল ভাবে রথযাত্রাকে শেষ করবার লাগি পরামর্শ দিয়েছেন। এই অবসরে শ্রী মাঝি কহিছেন, রথযাত্রা সারা ওড়িশা দেশ আউ পৃথিবীর শ্রীজগন্নাথঙ্কর ভক্তমানকর লাগি সবুনু পবিত্র দিন আয়। সুরক্ষিত রথযাত্রা খালি সরকারি কর্তব্য নুহে, এটা সমকর নৈতিক দায়িত্ব আয়। এই অবসরে মুখ্যমন্ত্রী সবু কামর জরুরি তদারখ উপরে জোর দিয়েছেন।
1: সুরক্ষা পাই 220 কার্টুন পুলিশ ফোর্স 2 ইউনিট অর্ডার এনডিআরএফ সহ 475 সিসিটিভি ক্যামেরা 28টি জরুরীকালীন প্রস্থান সরর গুরুত্বপূর্ণ স্থান মানকরে আবশ্যকতা মনে করে করা হয়েছে। ভিড় পরিচালনা পাই র্যাপিড অ্যাকশন ফোর্স ট্যাকটিক্যাল ইউনিটর নিয়োজন পাই মধ্যে সম্পূর্ণ ভাবে স্থাপন করা যাইছে। স্বাস্থ্য পরিমল পানীয় জল ট্রাফিক নিয়ন্ত্রণ গমনাগমন ব্যবস্থা প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে পৌঁছে যাইছে।
0: বৈঠকটি রথযাত্রার নীতিকান্তি ধারি সময় ভিতরে করবার স্বাস্থ্য পরিমল রাস্তাঘাট আইন শৃঙ্খলা রেল চলাচলকে নিয়ে আলোচনা করাইছে। সুরক্ষাকে নজরথি রাখিকি সিসিটিভি ক্যামেরা লগাইকি কন্ট্রোল রুম জরিয়ে ট্রাফিক আউ ভিড় নিয়ন্ত্রণ করবারকে ব্যবস্থা করাইছে। আইবা 12 তারিখ ভিতরে রেলবাই আউ পরিবহন বিভাগের সবু কাম শেষ করবারকে বিভাগীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। এই অবসরে মুখ্যমন্ত্রী পুরী জেলা প্রশাসন তরফ তৈরি হইতিবা রূপরেখ রথযাত্রা 2026 বইকে উন্মোচন করেছিলেন। মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্কর বিশ্বপ্রসিদ্ধ রথযাত্রা বেলকে পুরীকে 300 অয়েকা স্বতন্ত্র ট্রেন চলাচল করবা বলে কেন্দ্র রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কহিছেন। সবুদিন চালুথিবা 800টা ট্রেন সহিতে ই অয়েকা ট্রেন চলাচল করবা। পুরীন 30,000 নু অয়েকা লোকর লাগি অস্থায়ী রহবার ব্যবস্থা করাউছে বলে কেন্দ্রমন্ত্রী শ্রী বৈষ্ণব কহিছেন।
2: এইথরে 300 ঊর্ধ্ব স্পেশাল ট্রেন চলাযিব। সারে পাখাপাখি 50 ঊর্ধ্ব স্টেশন সব তৈরি হচ্ছে। এবে 97,000 কোর রুপিজ র টোটাল ইনভেস্টমেন্ট রেলওয়ে র হচ্ছে। কমপ্লিট যা রেলওয়ে র ম্যাপ আছে সেটা চেঞ্জ হয়ে যাব।
0: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আর মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আজ পুরী রেল স্টেশন পুরী কোরাপুট পুরী এক্সপ্রেস ট্রেন র চলাচল শুভারম্ভ করেছেন। এই ট্রেন পুরী নু সোমবার গুরুবার আউ শনিবার দিন চলবা, সেন্তা মঙ্গলবার শুক্রবার আউ রবিবার দিন কোরাপুট নু চলবা। এই ট্রেন পূর্ব পশ্চিম দক্ষিণ ওড়িশাকে জুড়বা আউ দক্ষিণ আউ পশ্চিম ওড়িশার ভক্ত আউ যাত্রীমানকর লাগি পুরী আউ ভুবনেশ্বর যাওয়া করবার সুবিধা যোগাবা। রথযাত্রা আঘনু এই ট্রেন লোকার্পণকে মুখ্যমন্ত্রী ভক্তমানকর লাগি রেলমন্ত্রীঙ্কর গোটে সুন্দর উপহার বলে কহিথিলে। এই অবসরে রেলমন্ত্রী ওড়িশানে চালিথিবা 97,000 কোটি টঙ্কার রেল প্রকল্প আউ 68টা স্টেশন অমৃত ভারত যোজনাটি আধুনিকীকরণ বাবদে সূচনা দিয়েছিলে। এই অবসরে উত্তর ওড়িশা লাগি ভিল গোটে খাস ট্রেন মূল করা বলে মন্ত্রী শ্রী বৈষ্ণব ঘোষণা করেছিলেন। আজ উপরবেলা ব্রহ্মপুর উধনা অমৃত ভারত এক্সপ্রেস সবুদিনিয়া চলাচলর ভি শুভারম্ভ করাইছে। আঘনু ব্রহ্মপুর উধনা এক্সপ্রেস ট্রেন হপ্তাক থরে আর তার উত্তর 3 দিন চালুথিলা। হেলে যাত্রীমানকর আবশ্যকতাকে নজরথি রাখিকি রেলবাই তরফু ব্রহ্মপুর উধনা অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনকে সবুদিন চলাবার লাগি নিষ্পত্তি নিয়েছে। বিশিষ্ট জননায়ক আউ স্বাধীনতা সংগ্রামী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীঙ্কর আজ 125তম জন্মবার্ষিকী অবসরে সারা দেশে তাঙ্কু শ্রদ্ধাঞ্জলি দিয়েছে। এই অবসরে আজ সকালবেলা ভুবনেশ্বর শ্যামাপ্রসাদ মুখার্জী পার্ক নথিবা তাঙ্কর প্রতিমূর্তিটি মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি মাল্যার্পণ করিকি কহিছেন, রাষ্ট্রর একতা অখণ্ডতা আউ জাতীয়তাবাদ লাগি ডক্টর মুখার্জীঙ্কর আদর্শ আউ অবদান সবুবলে প্রেরণা উৎস হয়েকি রহবা। এই অবসরে বাচস্পতি সুরমা পাঢ়ী বিজেপি রাজ্যসভাপতি মনমোহন সামল বিধায়ক বাবু সিং আউ অলগা নেতৃবৃন্দমানে উপস্থিত থিলে। বেলবুড়ে জয়দেব ভবনঠানে হেবারকে থিবা রাজ্যস্তরীয় সমারোহটি সংস্কৃতি মন্ত্রী সূর্যবংশী সুরজ যোগ দেবে। স্বাস্থ্যক্ষেত্রটি উল্লেখনীয় যাত্রা জারি রাখবার সহিতে জাতীয় স্বাস্থ্য প্রতিষ্ঠান এমস ভুবনেশ্বর প্রতিষ্ঠিত ইন্ডিয়া টুডে এ মিডিয়া ଏମ୍ଡିଆର୍ଏ ମେଡିକାଲ୍ କଲେଜ ସର୍ଭେ 2024 ସାରା ଦେଶେ 10 ନମ୍ବର ଶ୍ରେଷ୍ଠ ମେଡିକାଲ୍ କଲେଜ ଭାବେ ଠାନ୍ ପାଇଛେ। ଏତାର ସହିତ ଏହି ପ୍ରତିଷ୍ଠାନ ଦେଶର ଶ୍ରେଷ୍ଠ ଉନ୍ନତ ମେଡିକାଲ୍ କଲେଜ ବର୍ଗଥିଭିଲ୍ 2 ନମ୍ବର ଠାନେ ରହିଛେ। 2021 ସର୍ଭେଥି ଏମ୍ସ ଭୁବନେଶ୍ୱର 25 ନମ୍ବର ଜାଗାଥି ଥିବାର ବେଳେ 5 ବର୍ଷରେ 10 ନମ୍ବର ଜାଗାକେ ପହଞ୍ଚି ପାରିଛେ। ଶିକ୍ଷାଗତ ଉତ୍କର୍ଷ, ଗବେଷଣା, ଭିତ୍ତିଭୂମି, ନେତୃତ୍ୱ ବିକାଶ ଆଉ ନିଯୁକ୍ତି ବାଗରେ 5 ମାପଦଣ୍ଡଥି ଇ ର୍ୟାଙ୍କିଙ୍ଗ୍ ଦିଆଯାଇଛେ। ଏମ୍ସ ଭୁବନେଶ୍ୱର କାର୍ଯ୍ୟନିର୍ବାହୀ ନିର୍ଦ୍ଦେଶକ ଡକ୍ଟର ଆଶୁତୋଷ ବିଶ୍ୱାସ ଇ ଉତ୍କର୍ଷ ନିରନ୍ତର ଚେରେଷ୍ଟାର ଫଲ ହେ ବୋଲି କହିଛନ୍। ଏ ଅବସରରେ ସେ ଅଧ୍ୟାପକ, କର୍ମଚାରୀ ଆଉ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କୁ ଅଭିନନ୍ଦନ ଜଣାଇଛନ୍। ଆପଣମାନେ ଖବର ଶୁଣୁଛନ୍ ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର କେନ୍ଦ୍ରନୁ। ଆଧୁନିକ, ସହନଶୀଳ ଆଉ ନାଗରିକ ଅନୁକୂଳ ସହରାଞ୍ଚଳ ଗଠନ ଲାଗି ଗୃହ ନିର୍ମାଣ ଆଉ ନଗର ଉନ୍ନୟନ ବିଭାଗ ତରଫୁ ଆଜି ସାରା ରାଜ୍ୟ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସହରୀ ବିକାଶ ଯୋଜନା ଅଧୀନଥି 494 ବିକାଶମୂଳକ ପ୍ରକଳ୍ପର ଶୁଭାରମ୍ଭ କରାଯାଇଛି। ଗୃହ ନିର୍ମାଣ ଆଉ ନଗର ଉନ୍ନୟନ ମନ୍ତ୍ରୀ ଡକ୍ଟର କୃଷ୍ଣଚନ୍ଦ୍ର ମହାପାତ୍ର ରାଜ୍ୟସ୍ତରୀୟ କାର୍ଯ୍ୟକ୍ରମଟି ଆଭାସୀ ଜରିଏ ପୂରା ହୋଇଥିବା ପ୍ରକଳ୍ପମାନଙ୍କର ଉଦ୍ଘାଟନ ସହିତ ଶିଳାନ୍ୟାସ କରିଛନ୍। 37 ସହରାଞ୍ଚଳ ସ୍ଥାନୀୟ ସଂସ୍ଥାନ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସହରୀ ବିକାଶ ଅଧୀନଥି 74,87,00,000 ଟଙ୍କାର 494 ପ୍ରକଳ୍ପର ଶୁଭାରମ୍ଭ କରାଯାଇଛି। ଏଥି 31 ପୌରାଞ୍ଚଳର 36,80,00,000 ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚଥି ତିଆରି ହୋଇଥିବା 344 ପ୍ରକଳ୍ପର ଲୋକାର୍ପଣ ହୋଇଛି। ସେନ୍ତା 19 ପୌରାଞ୍ଚଳନ 37,09,00,000 ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚଥି ତିଆରି ହେବାରକେ ଥିବା 150 ନୂଆ ପ୍ରକଳ୍ପର ଶିଳାନ୍ୟାସ କରାଯାଇଛି। ପ୍ରକଳ୍ପମାନଙ୍କର ଭିତରେ ରାସ୍ତା, ପାଏନ୍ କାଢ଼ବାର ବ୍ୟବସ୍ଥା, ଗୋଷ୍ଠୀଗତ ଭିତ୍ତିଭୂମି ଆଉ ଅଲଗା ଜନସେବା ସାମିଲ ରହିଛି। ରାଜ୍ୟର ସରକାରୀ ଆଉ ଅନୁଦାନପ୍ରାପ୍ତ ବିଦ୍ୟାଳୟର 3-8 ଶ୍ରେଣୀ ତକ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କୁ ବଛରକ 4 ପରୀକ୍ଷା ଦେବାରକେ ପଡ଼ବା ବୋଲି ବିଦ୍ୟାଳୟ ଆଉ ଗଣଶିକ୍ଷା ବିଭାଗ ତରଫୁ ମାର୍ଗଦର୍ଶିକା ଜାରି କରାଯାଇଛି। ଏପ୍ରିଲ୍ରୁ ସେପ୍ଟେମ୍ବର ମାସ ଭିତରେ 2 ଆଉ ଅକ୍ଟୋବରରୁ ମାର୍ଚ୍ଚ ମାସ ଭିତରେ ଆଉ 2 ପରୀକ୍ଷା ଦେବାରକେ ପଡ଼ବା। ଗୋଟିଏ ଶିକ୍ଷା ବର୍ଷରେ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କୁ 2 ଲେଖା ମୂଲ୍ୟାୟନ ଆଉ ଆସେସ୍ମେଣ୍ଟ, ସମାପ୍ତି ସୂଚକ ମୂଲ୍ୟାୟନ ଦେବାରକେ ପଡ଼ବା ବୋଲି ବିଭାଗ ତରଫୁ କୁହାଯାଇଛି। ସୁବର୍ଣ୍ଣପୁର ଜିଲ୍ଲାର ଭୋଟର ତାଲିକା ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ସଂଶୋଧନ ଏସ୍ଆଇଆର୍ ଚିଠା ତାଲିକା ବାହାରିଛି। ବୀରମହାରାଜପୁର ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀଥି 2,06,025 ଜଣ ମତଦାତା ରହିଥିବା ବେଳେ ସୋନପୁର ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀଥି 2,47,536 ଜଣ ମତଦାତା ରହିଛନ୍ ବୋଲି ଜଣାପଡ଼ିଛି। ଉପରମୁଡ଼େ ଜବର ବର୍ଷା ହେବାନୁ ହୀରାକୁଦ ଜଳଭଣ୍ଡାରର ଜଳସ୍ତର ବଢ଼ବାରକେ ଲାଗିଛି। ଏତାକେ ନଜରଥି ରଖିକରି ହୀରାକୁଦ ଜଳଭଣ୍ଡାର କର୍ତ୍ତୃପକ୍ଷଙ୍କ ତରଫୁ ଆଇବା 9 ଇ ବଛର ପହେଲା ବଏଡ୍ ପାନ୍ ଛଡ଼ାଯିବାରକେ ନିଷ୍ପତ୍ତି ନିଆଯାଇଛି। ସେଦିନ ସକାଳ 11 ପୂଜା ଆଉଥିରୁ ଜଳଭଣ୍ଡାରନୁ ବଏଡ୍ ପାନ୍ ଛଡ଼ାଯିବା। ଏଥିଲାଗି 12 ଜିଲ୍ଲାର ଜିଲ୍ଲାପାଳମାନେ

0: আদে আমার ফোন মানে ফের আসি বসলাম না। হ্যালো, জয় সীতারাম, জয় সীতারাম, কেন্দা অছ না আজ্ঞা?
1: রবীন্দ্রনাথ মেহের মহলাকোটা জেলা আজ্ঞা।
0: রবীন্দ্র আজ্ঞা নমস্কার।
1: জয় সীতারাম আজ্ঞা, আজ্ঞা ছদিন হলান যে লাগি রয়েছে আজ্ঞা, সব আমার নলিয়া মানে বড়ি করে
0: চটনি চুটনা
1: মুড়ি
0: মুড়া ধরিকি ইলে

0: ছড়া এই বছরের পয়লা বয়েড পাইন আজ সম্বলপুর সহিতে পশ্চিম ওড়িশার বড়ভাগি জেলা ন জবর বর্ষা হওয়া বলে সতর্ক সূচনা জারি করছে পানিপাগ বিভাগ। এছিনের মুখ্যা খবর ইনু শেষ হল, ইতার উত্তরের মুখ্যা খবর শুনিপারবে রাতের 11:05।
1: আকাশবাণী সম্বলপুর শুনন্তু সর্বসাধারণ পাইং সূচনা। হীরাকুদ বন্ধরু প্রথম বন্যাজল নিষ্কাশন সম্পর্কে অতিরিক্ত মুখ্যযন্ত্রী হীরাকুদ বন্ধমণ্ডল বুর্লা জনাইছন্তি, হীরাকুদ জলভণ্ডার উপরমুণ্ডরে বর্ষা যোগুঁ ক্রমাগত ভাবে জলভণ্ডারর জলস্তর বৃদ্ধি পাউছি। এতদ্বারা হীরাকুদ বন্ধ তলমুণ্ডরে বসবাস করুথিবা সমস্ত জনসাধারণক অবগতি নিমন্তে জনাই দিয়াযাউছি কি আসন্তা 9 তারিখ সকাল 11টায় হীরাকুদ জলভণ্ডার প্রথম বন্যাজল নিষ্কাশন করা যাব। এথিযোগ মহানদী ও তার শাখা নদীগুলির জলস্তর বৃদ্ধি পাইব, তেণু নদী মধ্যক প্রবেশ ও অন্যান্য ব্যবহার পাই জনসাধারণ সতর্কতা অবলম্বন করা আবশ্যক। কোণী দুর্ঘটনা পাই হীরাকুদ নদীবন্ধ কর্তৃপক্ষ দায়ী রহবে না বলে সূচনা দিয়েছেন। সূচনাটি এত শেষ হল। আকাশবাণী সম্বলপুর শুণন্তু নাটক শিকারী, রচনা নিবেদিতা জেনা, প্রযোজনা রণদীপ কুমার প্রধান, ভূমিকারে কৃষ্ণচন্দ্র আচার্য, সুধাংশু শেখর পট্টনায়ক, অশোক কুমার পাণিগ্রাহী, জীবর্ধন বারিক এবং সুরথচন্দ্র নায়ক। শুনন্তু নাটক শিকারী।
2: ওহ কি বর্ষা, রাস্তা বি দেখা যাওনি। মনু বি কেয়ারফুল, দেখি চাই ড্রাইভ কর, নহলে পাগরে জিপটা যদি রাস্তা তলকে খসি যায় না।
3: হ্যাঁ হ্যাঁ জন, মু জানিছি কেমতে ড্রাইভ করিবাকু হুয়ে, ডোন্ট ওরি। ইসরা তুই চুপচাপ পছপটে শুই গলু না কন?
2: ঘড়ঘড়ি বর্ষার কে কুয়াড়ে পদাকু বাহারু নাহান্তি, আউ আমি ইসরার বুদ্ধিরে পড়ে
3: কে কুয়াড়ে পদাকু বাহারু নাহান্তি বলি তো আমি বাহারিছে না কন কহুছু ইসরা?
2: মানে
3: মানে এই পাগরে কে কুয়াড়ে নাহান্তি, এমনকি জঙ্গল বিভাগের কর্মচারী মানে বি নিজ নিজ ঘরে কি অফিসরে বন্ধ, পেট্রোলিং বন্ধ। এইভাবে গোটাই সুবর্ণ সুযোগ খোদ ভগবান আমি শিকারী আনি দিয়েছেন, আর তু কুচু আমি ঘরে শুয়ে রই থাকে।
2: মনু তো কথার মো এই কামরে পশিলি সিনা, মতো এসব আদৌ পছন্দ লাগুনি।
4: আবে তোতে কে জোর জবরদস্ত ঘর টেকি আনিনি, তো মর্জিরে তু আমার সঙ্গে আসিছু।
2: শট আপ ইসরা, মু তোতে কিছু কইছি? মু মনু সঙ্গে কথাবার্তা হচ্ছি, তো সঙ্গে নুহে।
4: তো তাহলে তা কানরে ফুস ফুস করে কহ, খবরদার মো কানরে এই ফালতু কথা পড়লে না, খুদা কি কসম তো বেক মুড়ি দেওয়া মনে হয়েছে। আরে কন হল মনু, হঠাৎ এমনি ব্রেক মারি রহিগলু যে?
2: এনিথিং রং মনু?
3: ওহো চুপ রহ টিকে, তম দুই জনক পাটি তুণ্ডরে মো মগজ গরম হয়েগলানি। ইসরার এসে পছপটে মো ব্যাগরে ব্রান্ডি হচ্ছে দেলু।
2: মনু তু মদ পি গাড়ি ড্রাইভ করিব পুরে এই পাগরে?
5: সালা সেন্সর বোর্ড।
2: কন হল মনু, এ ইসরার কন কহিলা মো বিষয়ে?
5: মনু এ ব্রান্ডি নে
3: ইসরার নে।
5: মো আগরু নেই সারিছি, পছ আড়ে বসি মো আও কন করুতিলি কি? হ্যাঁ
3: এ জন্তু নবু?
2: না মু নেবিনি।
3: ওকে বাবা নপি, হেলে এমিতি মুহ ওহালা না। এবে আমি অভয়ারণ্যর কোর এরিয়া ভিতরে, আখি খোলা সতর্ক দৃষ্টি। ওকে বয়স লেটস গো।
2: মনু দেখুছো এই বর্ষা, বর্ষার সবু জীবজন্তু কোঠি লুচি বসিছন্তি, কোটি হরিণ কি কুটরাটি বি দিশু নাহান্তি, শিকার কোন করিবা?
3: ব্যস্ত কাইকি হউছু, ধৈর্য রখ, মোর আজি টার্গেট হরিণ কি কুটরা নুহন্তি,
2: আও
3: বিলেই।
2: বিলেই?
3: হ্যাঁ বিলেই, বড্ড বিলেই। শুনো শুনো
5: বাঘ,
3: হ্যাঁ বাঘ এইটি পাখারে কোটি অছি।
5: মনু এই বাঁ পটু আওয়াজ আসুছি, তু বাঁ পটুকু গাড়ি ধীরে ধীরে চলা।
3: হেলে এপটে তো আদৌ রাস্তা জনা পড়ুনি, যদি গাড়ি কো গাড় কি খাইরে গড়ি পড়ব মুশকিল হয়ে যাব।